0: न्याय बोचंदिया बियो आजी होनी लाहचे दानियो को नानी बियो लूंगे ओ अबू महा मिठावे तायो दे देले ओ तो हजार माले ए हो मुना आजी की मोमा थो अबू लहो मिया दो
1: Tanaya mean a child, dirty bum law ye know. Then I have your do your hand at where ye know law. Her gun and I, law ye know, I am catch a law her. A ye child, gala, bina had a gamade ye near day, gum knockony. Togaji abba, sepago honey ado, ali let call a child, ya ye near law. Her gum, I am catch a law upon, bina had down there law. I am jeer, knockony or in my day.โยฮานาโลจิยูมือเดเยเนี่ยคันซอละคาเชตานิโทลาเนลองานแหนอายโยเชมือเนที่ขอลวยละพัทองจุลามหานาลียาลาแนวลังเกนิเตรออิมาเดอุตุธรรมา
2: อาดาเนฮูลาตุโทตามาโดยายเอนวายาสโลทอเบนอสะโดโหมายลาคนอชดอดเดเนมาทอจิอาลอยะลูเดเนมาบอลิงาลอยนอคุชิลายังตาลวะเทอาลาเกดี

কাছুম দব মথা মিছ অথায় খাগা মাগু দাগা আদু আদা সফা বানে বুদং জানো আয়ু না মাগু দালে ফিগা দিং ছিগা দিলে নু সি দিং হুনি দিলে আই ফুচল আয়ু রানো মাই সি ফুচল খাইথে দাদে গাই চু আজু বানে আমি ছু বানে নাঠি গা দিয়ে নিয়ে মানে ঠিক আছে।